0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপনারা শুনছেন একতারা ভজনা।

0: এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: আরম্ভ করছু পরবর্তী কার্যক্রম নারী মহল।

0: ମାସକୁ ମାସ ବିଦ୍ୟୁତ୍ ବିଲ୍ ବଢିବାରେ ଲାଗିଛି, ଭାରି ଅସୁବିଧା ହେଲାଣି।
1: ହଁ ଯେ ହେଲେ କରିବା କଣ, ଘରେ ନାନା କାମ ରହୁଛି, ଗରମ ବି ସମ୍ଭାଳି ହଉନି।
2: ମାମା କଣ ହେଲା, ଏତେ ଚିନ୍ତାରେ କାହିଁକି ଅଛ?
0: କିଛି ନାଇଁ ଲୋ ମା, ଏଇ କରେଣ୍ଟ ବିଲ୍ କଥା ଭାବୁଥିଲି। ଆଉ କହ, ମୋ ମାମାର ପଢାପଢି କେମିତି ଚାଲିଛି?
2: ଭଲ ଚାଲିଛି ବାପା। ଆଜି ସ୍କୁଲରେ ଆମ ସାର୍ PM ସୂର୍ଯ୍ୟ ଘର ଯୋଜନା ବିଷୟରେ କହୁଥିଲେ। ଘରେ ସୋଲାର ପ୍ୟାନେଲ ଲଗାଇଲେ ପ୍ରତି ମାସରେ 300 ୟୁନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦ୍ୟୁତ୍ ବିଲ୍ ବଞ୍ଚାଇ ପାରିବା। ଆଉ ସରକାର ଏଥିରେ 3 kW ପାଇଁ 1,38,000 ଟଙ୍କାର ସବସିଡି ମଧ୍ୟ ଦେଉଛନ୍ତି।
1: ହଁ ସତେ, ଲକ୍ଷେରୁ ଅଧିକ ସବସିଡି।
2: ହଁ ମାମା, ସଞ୍ଚୟ ବି ସୁବିଧା ବି।
0: ଆସୁନ 1800345678 କିମ୍ବା 1912 କଲ୍ କରି ଏହି ଯୋଜନା ବିଷୟରେ ଅଧିକ ବୁଝିବା।
3: প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা, আপনার জাঁতি কি এবে 25 বর্ষ বিজুলি বিল চিন্তার মুক্তি PM সূর্য ঘর যোজনার মাত্র 1,875 টাকা দিয়ে? আজ্ঞা হ্যাঁ, মাত্র 1,875 টাকায় নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্ত এবং বর্ষক 5,000 টাকা পর্যন্ত সঞ্চয় করুন। আজ হি 1800345678 কিংবা 1912 রে যোগাযোগ করুন।
4: এথরের গীতটি কণ্ঠদান করেছেন বসন্ত পাত্র।

0: আজ পাই এটি শেষ হল ইন্দ্রধনু কার্যক্রম আকাশবাণী কেন্দুঝর সময় বর্তমান স্টুডিও ঘড়ি অপরাহ্ন 5:30 হওয়া যাচ্ছে পরবর্তী কার্যক্রম যুববাণী রিলে করে প্রচার করছু আকাশবাণীর কটক কেন্দ্র শুনিপার কিছুক্ষণ মধ্যে
1: প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্জ যোগে।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: যুববাণী
5: নমস্কার শ্রোতা বন্ধু,
6: শুভ সন্ধ্যা,
5: স্বাগত করুছি আপনার আজির কার্যক্রমকু।
6: আজির যুববাণী অগণারে মু আছি আপনার সাথী প্রতীক্ষা,
5: আউ মু সীতা। প্রতীক্ষা, কুহাযায় যে যুবপিঢ়ীঙ্ক আখিরে থাকে সারা আকাশকু ছুঁইবার অসমারে স্বপ্ন এবং মনরে থাকে কিছু নূয়া করে দেখাইবার অসীম সম্ভাবনা।
6: বিলকুল শীতল, যুবপিঢ়ীঙ্কর সেই স্বপ্নগুড়িক হেউছি ডেণা ভলি, কিন্তু সেই স্বপ্নর ডেণারে উড়িবা পাই এবং নিজ লক্ষ্যস্থলরে পৌঁছিবা পাই যেউ প্রকৃত শক্তি বা সামর্থ্য দরকার তাহা হেউছি আমার দক্ষতা।
5: একদম ঠিক কহিল প্রতীক্ষা, শিক্ষা বা ডিগ্রি আমাকে এক সুন্দর পরিচয় দেই পারে, কিন্তু হাতর দক্ষতা আমাকে আত্মনির্ভরশীল হবার ডেণা দেই থাকে। যেতেবেলে জ্ঞান সহিত কর্মর দক্ষতা মিশি যায়, সেতেবেলে জনে সাধারণ যুবক মধ্য নিজ স্বপ্নকে বাস্তবতার বদলাই পারে এবং সফল উদ্যোগী সাজি পারে।
6: হ্যাঁ শীতল, যুব মনর এই স্বপ্নকে উড়াণ দেওয়া পাই এবং দক্ষতার প্রকৃত মূল্যকে সারা বিশ্ব আগে প্রমাণিত করিবা পাই হি প্রতিবর্ষ জুলাই মাস 15 তারিখ অর্থাৎ আজির দিনকে বিশ্ব যুব দক্ষতা দিবস বা ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে ভাবে পালন করা যায়। তবে চলিত বর্ষ এই দিবসর থিম রাখা যাইছি স্কিলস ফর শেয়ার্ড ফিউচার, অর্থাৎ এক সাধারণ তথা সমৃদ্ধ ভবিষ্যৎ পাই দক্ষতা।
5: তবে শ্রোতা বন্ধু, আজির এই বিশেষ সন্ধ্যায় আপনার ভিতরে থিবা সেই সম্ভাবনাকে চিহ্নট করিবা পাই এবং দক্ষতা বা স্কিল কেমিতি আপনার ভাগ্য বদলাই পারিব সেই বিষয়ে আলোচনা করিবা পাই আমার সহিত স্টুডিও অগণারে উপস্থিত অছন্তি জনে কৌশল প্রশিক্ষক প্রফেসর আবিদ আলী খান, তাঙ্কু সাক্ষাৎ করিছন্তি প্রতীক্ষা দাস।
6: বন্ধু, আজির দ্রুত পরিবর্তনশীল দুনিয়ারে কেবল ডিগ্রি হাসল করিবা যথেষ্ট নুহে, বরং নিজ ভিতরে সঠিক দক্ষতা বা স্কিলস রাখিবা সবুঠারু গুরুত্বপূর্ণ। তেবে আজি আমসহ স্টুডিওরে উপস্থিত অছন্তি জনে এভলি ব্যক্তিত্ব যে দীর্ঘ বর্ষ ধরি যুবপিঢ়ীঙ্কু রোজগারক্ষম এবং দক্ষ করিবা পাই নিরন্তর প্রয়াস করি আসছন্তি। সে হেউছন্তি উৎকল বিশ্ববিদ্যালয়ের উৎকল এন্টারপ্রেনরশিপ এন্ড ক্যারিয়ার হব UECH র পূর্বতন নির্দেশক, জনে বিশিষ্ট কর্পোরেট মেন্টর তথা সফট স্কিল বিশেষজ্ঞ প্রফেসর আবিদ আলী খান। স্যার, আকাশবাণী স্টুডিওকু আপনাকে বহুত বহুত স্বাগত।
7: ধন্যবাদ। সর্বপ্রথমে আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধু এবং ওড়িশার সমস্ত স্বপ্নীল যুবপিঢ়ীঙ্কু মোর আন্তরিক শুভেচ্ছা।
6: বহুত বহুত ধন্যবাদ স্যার। তবে আসন্তু আজির এই আলোচনাকু আগকু বড়াইবা। স্যার, প্রতিবর্ষ জুলাই মাস 15 তারিখকে আমি বিশ্ব যুব দক্ষতা দিবস বা ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে ভাবে পালন করছু, তবে আপনার মতরে এই দিবস পালন পছর মূল উদ্দেশ্য কোন? আউ আজির সময়ের সারা বিশ্বর ছাত্রছাত্রী ও যুবপিঢ়ীঙ্ক পাইঁ দক্ষতা বিকাশ কাহিঁকি এতে অপরিহার্য হয়ে পড়েছে?
7: মূল উদ্দেশ্য ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পছে যা নির্ধারিত হয়েছে ইউনেস্কো করেছি, হাইলাইট করছি ইম্পর্টেন্স অফ ইকুইপিং ইউথ পিপল উইথ স্কিল ফর এমপ্লয়মেন্ট, ডিসেন্ট ওয়ার্ক, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড লাইফ লং আর্নিং। আউ স্কিল যেপর্যন্ত নিজকে বিকশিত করে পারিনি, তাহলে নিজকে আপনার যেকোন ক্ষেত্রে নিজের কর্মস্থলের নিজকে আগে যাই পারবে না। আজ নিড অফ দ্য আওয়ার এন্টায়ার ওয়ার্ল্ডে স্কিল ওয়ার্কফোর্সকে অধিক মাত্রায় প্রোৎসাহন দেওয়া, যেপর ভারত সরকার বি চাহুছি কি লোক মানকর দেশর বিকাশ পাই ভোকেশনাল স্কিল, VTIT, 21st century স্কিল, এসব স্কিলকু স্কুল কলেজ মাধ্যমে সচেতন করলে আম পিলা কম্পিট করে পারবে, কঙ্কর করে পারবে, ওয়ার্ল্ড ফোর্স সহ আডজস্ট করে চালি পারবে, যেউথে কি ওয়ার্ল্ড স্কিল ফোর্স ইকোনমি বি গুরুত্ব ভাবে আগুক যাই পারিব।
6: ବିଲକୁଲ ସାର୍, ଆପଣ ଯେମିତି କହିଲେ ଦକ୍ଷତା ହିଁ ସଫଳତାର ମୂଳଦୁଆ, ସେହି ପ୍ରସଙ୍ଗକୁ ନେଇ ମୋର ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନଟି ରହିବ ସାର୍। ଆପଣଙ୍କର ଏହି ଦୀର୍ଘ ବ୍ୟବସାୟିକ ଓ ସାଂସ୍ଥାନିକ ଯାତ୍ରା ଭିତରେ ଆମର ପାରମ୍ପରିକ ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାରେ ଏ ଯେଉଁ ସ୍କିଲ୍ ବା ବ୍ୟବହାରିକ ଦକ୍ଷତାର ଅଭାବକୁ ଆପଣ ପ୍ରଥମେ କେବେ ଓ କେମିତି ଅନୁଭବ କଲେ?
7: ସର୍ବପ୍ରଥମେ 20 ବର୍ଷ ଏକ୍ସପିରିଏନ୍ସ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିର ସିନିୟର ମ୍ୟାନେଜମେଣ୍ଟରେ ରହିସାରିଲା ପରେ ଏବ୍ରଡ଼ରେ ମୁଁ ଯେତେବେଳେ ଭାରତକୁ ଆସିଲି 2007, ସେତେବେଳେ ଅନୁଭବ କରିଲି ପିଲାମାନଙ୍କ ପାଖରେ ଡିଗ୍ରୀ ଅଛି, ସବୁକିଛି ଅଛି, ବଟ୍ ସେମାନେ ଚାକିରି ପାଉନାହାନ୍ତି, ତାଙ୍କ ପାଖରେ ଏମ୍ପ୍ଲୟବିଲିଟି ସ୍କିଲ୍ ନାହିଁ। ଆଉ ଦେଖାଯାଇଛି ସ୍କିଲିଂ ଗ୍ୟାପ୍ ଅଧିକ ମାତ୍ରାରେ ଡିଗ୍ରୀ କଲେଜରେ, UG PG କଲେଜରେ ଅଧିକ ମାତ୍ରାରେ ପିଲାମାନଙ୍କୁ କେବଳ ଡୋମେନ୍ ନଲେଜ୍ ଉପରେ ସେମାନଙ୍କୁ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଛି। ଠିକ୍ ଅଛି ଡୋମେନ୍, ବଟ୍ ଏଲଙ୍ଗ ୱିଥ୍ ଦ ଡୋମେନ୍ ନଲେଜ୍ ପିଲାମାନଙ୍କୁ ଯଦି ଇଣ୍ଟରଭ୍ୟୁ ସ୍କିଲ୍, GD ସ୍କିଲ୍, ପର୍ସନାଲିଟି ଡେଭଲପମେଣ୍ଟ, କମ୍ୟୁନିକେସନ୍ ସ୍କିଲ୍, କ୍ରିଟିକାଲ୍ ଥିଙ୍କିଂ, ପ୍ରୋବ୍ଲେମ୍ ସଲ୍ଭିଂ ଏସବୁ ଯଦି ବିକଶିତ ହେବନି, ତାହେଲେ ଯେକୌଣସି ଷ୍ଟେଜ୍ରେ, ଯେକୌଣସି ଇଣ୍ଟରଭ୍ୟୁ ହଲ୍ରେ, ଯେକୌଣସି ସେମିନାର୍ରେ, ଯେକୌଣସି କାର୍ଯ୍ୟଶାଳାରେ ସେମାନେ ବୋଧେ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହୋଇପାରିବେନି। ଆଉ ୟାର ଘୋର ଅଭାବ ଆଜି ଏଜୁକେସନ୍ ସିଷ୍ଟମ୍ରେ ରହିଛି, ଯେଉଁଥିପାଇଁ 2007 ମୁଁ ଜଣେ ସ୍କିଲ୍ ଆକ୍ଟିଭିଷ୍ଟ, ଆଉ ବୁକ୍ସ ଆଣ୍ଡ ବିୟଣ୍ଡ ବୁକ୍ସ ଇଜ୍ ଇକ୍ୱାଲି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଟୁ ଏକ୍ସେଲ୍, ଟୁ କମ୍ପିଟ୍ ଆଣ୍ଡ କଙ୍କର୍ ଇନ୍ ଦିସ୍ କମ୍ପିଟିଭ୍ ପ୍ଲାନେଟ୍। ତ ମୁଁ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବରେ ୟାର ଗୋଟେ ଫାଉଣ୍ଡେସନ୍ ମାଧ୍ୟମରେ ହଜାର ହଜାର ପିଲାମାନଙ୍କୁ ମୁଁ ପଢ଼େଇଛି, ସେମାନଙ୍କୁ ଅପ୍ସ୍କିଲିଂ କରିଛି, ଯେଉଁଥିପାଇଁ ସେମାନେ ଆଜି ବି ଭାବୁଛନ୍ତି ସେଇଟା ଆମ ଜୀବନର ଅତି ଆବଶ୍ୟକ, ଏଲଙ୍ଗ ୱିଥ୍ ଦ ଗେଟିଂ ସାର୍ଟିଫିକେଟ୍ ଅଲ୍ସୋ। ସୋ ବୋଥ୍ ଡୋମେନ୍ ଆଣ୍ଡ ସ୍କିଲ୍ ଇଜ୍ ଏ ଦ ନିଡ୍ ଅଫ୍ ଦ ଡେ ଫର୍ ଦ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ଅର୍ ୟୁଥ୍ ଅଫ୍ ଟୁଡେଜ୍ ଜେନେରେସନ୍।
6: ବହୁତ ସୁନ୍ଦର କଥା କହିଲେ ସାର୍, ଆପଣଙ୍କର ସେଇ ଅନୁଭବ ହିଁ ଆଜି ସାରା ବିଶ୍ୱ ପାଇଁ ଏକ ବଡ଼ ସତ୍ୟ ସାବ୍ୟସ୍ତ ହୋଇଛି। ତେବେ ଆପଣ ସେତେବେଳେ ଶିକ୍ଷା ସହିତ ଦକ୍ଷତା ବିକାଶ ଉପରେ ଜୋର ଦେଉଥିଲେ ଯେତେବେଳେ ସ୍କିଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ଏ ଶବ୍ଦଟି ଏତେ ପ୍ରଚଳିତ ବି ନଥିଲା, ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଚଳିତ ବର୍ଷର ବିଶ୍ୱସ୍ତରୀୟ ଥିମ୍ ଯେଉଁ ରଖାଯାଇଛି ସ୍କିଲ୍ସ ଫର୍ ଏ ଶେୟାର୍ଡ ଫ୍ୟୁଚର୍, ୟାକୁ ଆପଣ କେମିତି ଦେଖୁଛନ୍ତି ଆଉ ଏ ବିଷୟବସ୍ତୁଟି ଆମ ଯୁବପିଢ଼ିଙ୍କ ପାଇଁ କେତେ ପ୍ରାସଙ୍ଗିକ?
7: ଯେଉଁଟା ଆପଣ କହିଲେ ସ୍କିଲ୍ ଫର୍ ଶେୟାର୍ଡ ଫ୍ୟୁଚର୍, ୟୁନେସ୍କୋ ଏହି ବର୍ଷର ଥିମ୍ କରିଛନ୍ତି 2026 ଫ୍ୟୁଚର୍ରେ ୟୁଥ୍ମାନଙ୍କୁ ରେଡି କରିବା ପାଇଁ ଟେକ୍ନିକାଲ୍ ସ୍କିଲ୍, ଡିଜିଟାଲ୍ ସ୍କିଲ୍, AI ସ୍କିଲ୍, ଗ୍ରୀନ୍ ସ୍କିଲ୍, ସୋସିଓ ଇମୋସନାଲ୍ ସ୍କିଲ୍ ଆଣ୍ଡ ସିଭିକ୍ ସ୍କିଲ୍। ଯଦି ଏସବୁ ଜିନିଷ ପିଲାମାନେ ଯଦି ନିଜକୁ ଗଢ଼ିପାରିବେନି, ତାହେଲେ ଆଗକୁ ଯାଇକି ଲଢ଼ି ପାରିବେନି ଆଉ ନିଜକୁ ପ୍ରାପ୍ୟ କରିପାରିବେନି ଜୀବନର ସଫଳତା। ଆଉ ମୁଁ ଚାହେଁ କି ଏ 2007-08 ବେଳେ ମୁଁ ଅନୁଭବ କଲି ଲୋକମାନେ କେବଳ ବାହ୍ୟ ଜ୍ଞାନକୁ ବିଶେଷ କରି ଇମ୍ପୋର୍ଟାନ୍ସ ଦେଉନଥିଲେ, କେବଳ ଡୋମେନ୍ ନଲେଜ୍କୁ ଇମ୍ପୋର୍ଟାନ୍ସ ଦେଉଥିଲେ। ତ ବିଙ୍ଗ୍ ଏ ପ୍ରଫେସର୍ ଅଫ୍ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ, ମୁଁ ଭାବିଲି ପିଲା ତ ପଢ଼ୁଛନ୍ତି, ସବୁ କରୁଛନ୍ତି, ବଟ୍ ସେମାନେ ଚାକିରି ପାଉନାହାନ୍ତି। ଚାକିରି ଇଜ୍ ଏ ନଟ୍ ଏ ପ୍ରୋବ୍ଲେମ୍, ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଲା ଏମ୍ପ୍ଲୟବିଲିଟି ସ୍କିଲ୍। ସେଇ ଏମ୍ପ୍ଲୟବିଲିଟି ସ୍କିଲ୍କୁ ଯଦି ଆମେ ପାଠ ସହିତ, ଡୋମେନ୍ ନଲେଜ୍ ସହିତ ଯଦି ଆମେ ସ୍କିଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ଆରମ୍ଭ କରିବୁ, ଆଉ ଯେଉଁଟାକି ମୁଁ 2007 ମୋର ସେସନ୍ ସବୁ ହେଉଥିଲା ସ୍କିଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ସେଣ୍ଟର, ସ୍କିଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ୱାର୍କସପ୍, ସ୍କିଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ଆୱେର୍ନେସ୍ ପ୍ରୋଗ୍ରାମ, ସିଟ୍ ଫର୍ ସକ୍ସେସ୍, ଏହିସବୁ ମାଧ୍ୟମରେ ସଚେତନା କରାହେଉଥିଲା ସ୍କୁଲ୍ମାନଙ୍କୁ, ଅଧିକାରୀମାନଙ୍କୁ, ହାୟର ଏଜୁକେସନ୍ମାନଙ୍କୁ, ପିଲାମାନଙ୍କୁ ଶିକ୍ଷା ସହିତ ନିଜ ନିଜର ଦକ୍ଷତାର ପରିଚୟ ଯେକୌଣସି ମାତ୍ରାରେ ସେମାନଙ୍କୁ ଆଗକୁ ନେଇକି ଯିବ। ତ ସେଥିପାଇଁ ମୁଁ ଭାବୁଛି ଆଜି ସ୍କିଲ୍ର ଗୁରୁତ୍ୱ ଏତେ ଅଛି, ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ନିଜକୁ ଯଦି ଇକ୍ୟୁପ୍ କରିବେନି, ତାହେଲେ ଆସନ୍ତା ଦିନରେ ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେବେ। ଆଉ ତା ପଛରେ ବିଶେଷ କାରଣ ଅଛି, ବିକଜ୍ ଆଜି ଯେଉଁଠି ବି କାମ କରନ୍ତୁ, ଏଭ୍ରିଥିଙ୍ଗ୍ ଇଜ୍ ସ୍କିଲ୍ ଡ୍ରିଭେନ୍, ସିଷ୍ଟମ୍ ଡ୍ରିଭେନ୍ ଆଣ୍ଡ ଟୁଲ୍ ଡ୍ରିଭେନ୍। ଯଦି ପିଲା ସ୍କିଲ୍ ଡ୍ରିଭେନ୍ ନାହାନ୍ତି, ଟୁଲ୍ ଡ୍ରିଭେନ୍ ନାହାନ୍ତି ଆଉ ପ୍ରୋସେସ୍ ଡ୍ରିଭେନ୍ ନାହାନ୍ତି, ତାହେଲେ କିଛି ବି କରିପାରିବେନି, ଆଉ କେବଳ ତାଙ୍କର ସାର୍ଟିଫିକେଟ୍ ତାଙ୍କୁ ଜୀବନରେ ବହୁତ କିଛି କରିବାକୁ ବାଧାବିଘ୍ନ କରିଦେବ। ତ ମୋର ଅନୁରୋଧ ଯୁବପିଢ଼ିମାନଙ୍କୁ, ଅନୁଷ୍ଠାନମାନଙ୍କୁ, ହାୟର ଏଜୁକେସନ୍ମାନଙ୍କୁ, ଆପଣ ସ୍କୁଲ୍ ସମୟରେ ପିଲାମାନଙ୍କୁ ଲାଇଫ୍ ସ୍କିଲ୍, ସୋସିଆଲ୍ ସ୍କିଲ୍, ସିଭିକ୍ ସ୍କିଲ୍, ପିପୁଲ୍ ସ୍କିଲ୍, ଇଣ୍ଟରଭ୍ୟୁ ସ୍କିଲ୍, GD ସ୍କିଲ୍, କମ୍ୟୁନିକେସନ୍ ସ୍କିଲ୍, କନ୍ଫିଡେନ୍ସ ସ୍କିଲ୍, କ୍ରିଟିକାଲ୍ ସ୍କିଲ୍, ଗୋଟେ ଷ୍ଟୋରୀ ମାଧ୍ୟମରେ ପିଲାମାନଙ୍କୁ ପଢ଼ାନ୍ତୁ, ଏକ୍ସପିରିଏନ୍ସର ଲର୍ଣ୍ଣିଂ ଥ୍ରୁରେ ପଢ଼ାନ୍ତୁ, ଏକ୍ସିଲେଟେଡ୍ ଲର୍ଣ୍ଣିଂ ମାଧ୍ୟମରେ ପଢ଼ାନ୍ତୁ, କ୍ୱାଲିଟି ସର୍କେଲ୍ରେ ପଢ଼ାନ୍ତୁ, ପିଲାମାନେ ନିଶ୍ଚୟ ଏନ୍ଜୟ କରିବେ। ଯେଉଁଥିପାଇଁ ମୁଁ ଭାବୁଛି ଦୀର୍ଘ 17-18 କି 20 ଭିତରେ 10,000 ପିଲା ସହିତ ମୁଁ ସମ୍ପୃକ୍ତ ଅଛି, ଆଉ ଅଧିକାଂଶ ମାତ୍ରାରେ ଦେଖିଛି ସେଥିରୁ 5-7% ପିଲା ବହୁତ ସକ୍ସେସଫୁଲ୍ ହୋଇଛନ୍ତି, ନଟ୍ ବିକଜ୍ ଅଫ୍ ଦ ଡିଗ୍ରୀଜ୍, ବଟ୍ ଏଲଙ୍ଗ୍ ୱିଥ୍ ଦ ଡିଗ୍ରୀଜ୍ ଦେ ହ୍ୟାଭ୍ ଦ ସ୍କିଲ୍। ସୋ ସ୍କିଲ୍ ଟୁ କିଲ୍ ଇଜ୍ ଦ ଫ୍ୟୁଚର୍ ଜେନେରେସନ୍। ଆଉ ଯେଉଁଥିପାଇଁ ୱାର୍ଲଡ ଇକୋନୋମିକ୍ ଫୋରମ୍ ବି କ୍ଲିଅରଲି ଷ୍ଟେଟେଡ୍ କହୁଛି କି ଫ୍ୟୁଚର୍ ଅଫ୍ ଏଜୁକେସନ୍ ଇଜ୍ ସ୍କିଲ୍, ନଟ୍ ୟୋର୍ ଡିଗ୍ରୀଜ୍। ତ ମୁଁ ଭାବୁଛି କି ୱାର୍ଲଡ ଇକୋନୋମିକ୍ ଫୋରମ୍ ଯଦି ସଚେତନା ଦେଇଦେଇଛି, ଆଜି ତା'ର ଆୱେର୍ନେସ୍ ଆମେ ପ୍ରତି ସ୍କୁଲ୍ କରିଲେ ଗୋଟେ କଲେକ୍ଟିଭ୍ ଭାବରେ କରିବା ଦରକାର, ଯେଉଁଥିରେ ସମସ୍ତଙ୍କର ରେସ୍ପନ୍ସିବିଲିଟି ରହିଛି, ସମସ୍ତ ଷ୍ଟେକ୍ ହୋଲ୍ଡର୍ସମାନଙ୍କ ରେସ୍ପନ୍ସିବିଲିଟି ରହିଛି, ସେ ଭାଇସ୍ ଚାନ୍ସେଲର୍ ହଉ, ହେଡ୍ ଅଫ୍ ଦ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ହଉ, ହେଡ୍ମାଷ୍ଟର୍ ହଉ, ପ୍ରିନ୍ସିପାଲ୍ ହଉ, ସମସ୍ତେ ମିଶିକରି କାହିଁକି ସ୍କିଲ୍କୁ ଇମ୍ପୋର୍ଟାନ୍ସ ଦିଆଯାଉ, ଯେଉଁଦିନ ବାଦ ବିବାଦ ହେବ ପ୍ରବ୍ଲି ଏହାର ଫଳ ପିଲାମାନେ ପାଇପାରିବେ, ଆମର ଫ୍ୟୁଚର୍ ଜେନେରେସନ୍ ଏଥିରେ ନିଜକୁ ଗଢ଼ିପାରିବେ, ଆଉ ଯେଉଁଟା ଇଟ୍ସ ଅ ନିଡ୍ ଅଫ୍ ଦ ଟାଇମ୍।
6: ବିଲକୁଲ ସାର୍, ଭବିଷ୍ୟତକୁ ସମୃଦ୍ଧ କରିବାକୁ ହେଲେ ଆମକୁ ଆଜିଠାରୁ ସମସ୍ତଙ୍କୁ ସ୍କିଲ୍ଡ ହେବାକୁ ହେବ। ଆପଣ ଏବେ ସ୍କୁଲ ଆଉ କଲେଜ କଥା କହିଲେ, ଆପଣ ବି ନିଜେ କ୍ୟାରିୟର ଏବଂ ଉଦ୍ୟୋଗିତା କ୍ଷେତ୍ରରେ ଅନେକ ନୂଆ ବ୍ୟବସ୍ଥା ଗଢ଼ିଛନ୍ତି। ତେବେ ଜାତୀୟ ଶିକ୍ଷାନୀତି ଆମର ଯେଉଁ NEP 2020 ଅଛି, ସେଥିରେ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ସାମଗ୍ରିକ ବିକାଶ ପାଇଁ ଏକ ଇଣ୍ଟର ଡିସିପ୍ଲିନାରୀ ବା ବହୁମୁଖୀ ଜ୍ଞାନକୌଶଳ ଏବଂ ନିଯୁକ୍ତି ଯୋଗ୍ୟତା ବଢ଼ାଇବା ଉପରେ ଜୋର ଦିଆଯାଇଛି। ଏହି ବ୍ୟବସ୍ଥା ଆମ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରକୁ କେମିତି ବଦଳାଇବ ବୋଲି ଆପଣ ଭାବୁଛନ୍ତି?
7: ମୁଁ ସର୍ବପ୍ରଥମେ ଧନ୍ୟବାଦ ଦେବି ସରକାରକୁ, ଦୀର୍ଘ 50-60 ବର୍ଷ ପରେ NEP ଇଣ୍ଟ୍ରୋଡ୍ୟୁସ୍ କଲା, କିନ୍ତୁ ତଥାପି ଏଇଟା 30% ବି ଆଚିଭ୍ ହେଇନି। ଇଟ୍ ୱିଲ୍ ଟେକ୍ ସମ୍ ଟାଇମ୍, ବଟ୍ NEP ଆସିବା ଦ୍ୱାରା ପିଲାମାନଙ୍କର ହଲିଷ୍ଟିକ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ହେବ। ପିଲାମାନଙ୍କର ଗୋଟେ କଣ୍ଡ୍ୟୁସିଭ୍ ଆଟ୍ମୋସ୍ଫିୟର୍, ସେମାନେ ଇଣ୍ଟର ଡିସିପ୍ଲିନ୍ ପଢ଼ିପାରିବେ। କେବଳ ଆର୍ଟ୍ସ ପିଲା ଭାବିବ ମୁଁ କାହିଁକି ସାଇନ୍ସ ବିଷୟରେ ଜାଣିବି କି ଏନ୍ଭାୟରମେଣ୍ଟାଲ ବିଷୟରେ ଜାଣିବି, କ୍ଲାଇମେଟିକ୍ ବିଷୟରେ ଜାଣିବି, ଏଇଟା ଆମମାନଙ୍କୁ ନିହାତି ଆବଶ୍ୟକ। ଇଣ୍ଟର ଡିସିପ୍ଲିନ୍ ଆପ୍ରୋଚ୍, କମ୍ପ୍ୟୁଟର ସାଇନ୍ସ ପିଲା କହୁଛି ମୁଁ କେବଳ କୋଡିଂ କରିବି, ଜରୁରୀ ନାହିଁ। ଏ ପିଲାଟା ହିଷ୍ଟ୍ରି ପିଲା ବି କରିପାରିବ, ଜୋଗ୍ରାଫି ପିଲା ବି କରିବ। ତେଣୁକରି ଆମର ଇଣ୍ଟର ଡିସିପ୍ଲିନ୍ ଆପ୍ରୋଚ୍ ଯେଉଁଦିନ ହେବ, ଅଧିକା ମାତ୍ରାରେ ସ୍କୋପ୍ ଚାକିରି ବଢ଼ିବ, ପିଲାଙ୍କର ଦକ୍ଷତା ଡିଫରେଣ୍ଟ ଡିଗ୍ରୀଜ୍ରେ ପଡ଼ିବ। ମୁଁ ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ସାଧାରଣ ଏକ୍ସାମ୍ପଲ୍ ଦେବି, ଜିଓ ପଲିଟିକ୍ସ। ପଲିଟିକାଲ ସାଇନ୍ସ ପିଲା ଭାବୁଛନ୍ତି ଜିଓ ପଲିଟିକ୍ସ କେବଳ ରାଜନୀତିର ସବଜେକ୍ଟ, ନୋ, ଜିଓ ପଲିଟିକ୍ସ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ, ସେଇଟା ସୋସିଓଲୋଜି ପାଇଁ, ସେଇଟା ହିଷ୍ଟ୍ରି ପାଇଁ, ସେଇଟା ଏନ୍ଭାୟରମେଣ୍ଟାଲ ପାଇଁ, ସେ ସିଭିକ୍ସ ଆଡମିନିଷ୍ଟ୍ରେସନ ପାଇଁ, ସମସ୍ତ ପାଇଁ ଜିଓ ପଲିଟିକ୍ସ ଅନ୍ୱୟ। ସେ ଏଇ ଇଣ୍ଟର ଡିସିପ୍ଲିନ ଆପ୍ରୋଚ୍ ଯଦି ନଥିବ, ତାହେଲେ ଆଗାମୀ ଦିନରେ ନିଜ ସବଜେକ୍ଟରେ ସେ ପାରଙ୍ଗମ ହେଇପାରିବ, କିନ୍ତୁ ଅନ୍ୟ ସବଜେକ୍ଟ ବିଷୟରେ ତାର ଜ୍ଞାନ ନଥିବ। ତେଣୁକରି ଆଜି ହଲିଷ୍ଟିକ୍ ଡେଭଲପମେଣ୍ଟ NEP କହୁଛି, ଆଉ ଗୋଟେ ଜିନିଷ କହୁଛି, ପିଲାମାନଙ୍କୁ ଇନୋଭେସନ୍ ଶିଖନ୍ତୁ, ଅଣ୍ଟରପ୍ରିନରସିପ୍ ଶିଖନ୍ତୁ, ଇନକ୍ୟୁବେସନ୍ ଶିଖନ୍ତୁ, ଆଉ ସ୍କିଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟ। ଆଉ NEP ଏଇ ଚାରିଟା ଜିନିଷ ମୁଁ ଆଉ ଥରେ ସେଟାକୁ ରିପିଟ୍ କରୁଛି, ଇନୋଭେସନ୍, ଇନକ୍ୟୁବେସନ୍, ଅଣ୍ଟରପ୍ରିନରସିପ୍ ଆଣ୍ଡ ସ୍କିଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟ। ସ୍କୁଲ ଲେଭେଲରୁ ନେଇକରି UG to PG ଆରମ୍ଭ ହେଇଗଲାଣି, ଯାହାଦ୍ୱାରା ପିଲା କେବଳ 9-to-5 ଜବ୍ କରିବେନି, ସେମାନେ ଅଣ୍ଟରପ୍ରିନରସିପ୍ ଥିବ, ଷ୍ଟାର୍ଟଅପ୍ର ଚିନ୍ତାଧାରା ଆସିଥିବ। ତେଣୁକରି ଯଦି ସେଇ ଜିନିଷ ଯଦି ଆସିବନି, ଆଗାମୀ ଦିନରେ ଆମ ସବୁ ପିଲା ୱିଲ୍ ବି ଏ ଜବ୍ ସିକର୍ସ, ନଟ୍ ଦ ଜବ୍ କିପର୍ସ। ସେଥିପାଇଁ ଡକ୍ଟର APG କଲାମ କହିଥିଲେ କି ୟୁ ଶୁଡ୍ ବି ଏ ଜବ୍ କିପର୍ସ ଇନଷ୍ଟେଡ୍ ଅଫ୍ ଜବ୍ ସିକର୍ସ।

ইন্ডিয়া দেখুন তো, ইন্ডিয়া এই যে সে ক্যাপিটাল অফ দি ডায়াবেটিস অল ওভার দি ওয়ার্ল্ড, হাইপরটেনশন আজ্ঞা ক্যাপিটাল অফ হাইপরটেনশন, সবু রোগ ইন্ডিয়ার এত পরিমাণে বড়ি যাচ্ছে কাহিঁকি না, কারণ আমি বেশি কাম ন করে খাওছে এবং ওজন বড়াই চালুছে। ওজন বড়াইয়া দ্বারা তাকে যে মেটাবলিক সিন্ড্রোম, গোটে পিলা 6 বর্ষরে হওয়ার কথা 18 কিলো, আজ দেখুন 6 বর্ষের পিলা 32 কিলো হচ্ছে, 7 বর্ষের 22 কিলো হওয়ার কথা সে হচ্ছে 45 কিলো, 9 বর্ষের হওয়ার কথা 27 কিলো সে হচ্ছে 50 কিলো। যদি এত পরিমাণে মেদবহুলতা রহব, দ্যাট উইল ডাইরেক্ট ইম্প্যাক্ট অন দি ব্লড ভেসেলস, লিভর, কিডনি, ব্রেন সবু উপরে। যদি পিলা 50 কিলোর পিলা হয়েথ, গোটে ক্লাস 5র পিলা পড়ুছে 9 বর্ষ হওয়ার কথা, তাকে যদি সে কোণ পাঠ পড়ি, তাকে শোয়াকি রহবার ইচ্ছা হব, সেটু শোয়াকি অর্ডার করবে, মমি সে চিপস আন, মমি সে খাইবা বেড কো আন, মমি টিকে মোবাইল টিকে রিমোট দেলু, মমি মো বইটা আন, সে তার নিজে করার প্রবৃত্তিটা কমিযো, কারণ সে তাকে থকাপন আসিযো, খেলা যাটি গেলি খেলিলু টিকে ফুটবল খেলু, আর না সে কোণ এবার পড়াবে, তো মু এটি মু এটি বসিছি, মু কিছু করুনি। আপনি দেখুন গোটে ফিট রুহতু নিজকে কনফিডেন্স কেতে লাগে, সেইপাই কুহযায় স্বাস্থ্য হি সম্পদ, যে ফিট অছে তার সবু অছে। সেই জিনিসটা যদি প্যারেন্টস আমি এক্সাম্পল হয়ে রহা দরকার, আমি মর্নিং ওয়াক করা, বুলবা, পিলা দেখবা যে আমি এমনি ফিট রা, খাইবা বেড়ে আমি বহু গুড়া খাইবার, আমি যেটি মিলিগলা বলে আমি খাইবানি, সেইপাই বিশেষ ধ্যান দেওয়া দরকার। আর পিলা মোবাইল দেখুছে, তারপরে খাওছি খাওছি খাওছি, তো আমি প্যারেন্টস বি জানিপারছে না সে আবশ্যকটা বেশি খাই যাচ্ছে, তাকে চার্টরে দেখা হচ্ছে যে এই পিলা এটিকে ওজন হওয়ার কথা, তাকে ডাক্তার ডাকে নিশ্চিত ভাবে পরামর্শ কেবে না কেবে নেই, সে কৌছেন যদি 9 বর্ষে সে 27 কিলো হলে এবং 45 কিলো, প্যারেন্টস কোণ জাস্টিফাই করছেন আজ্ঞা তার টিকে জন্মরু 4 কিলো লা, তো তা আমার ঘরে টিকে সমস্তে টিকে হেলদি, তো তার হাইটটা টিকে বেশি অছি, তো আরে যেতে হাইট থিলে বি তা পাইন তো স্বতন্ত্র WHO নর্ম অছি, আমি তাকে ডেভিয়েশন কলে কোন হবো, ডেভিয়েশন কলে আমি নিশ্চিত আর বিপদ কই, কেন জাস্টিফাই দ্যাট যে তার হাইট টিকে বেশি অছি বলে তার ওজনটা বেশি রইব, তো আমাকে ঠিক দেখা যাচ্ছে, কিন্তু সাইন্স তাকে গ্রহণ করেনি। যদি আমি সাইন্স অনুসারে যদি না যা, তাহলে নিশ্চিত ভাবে বিপদে পড়বা। মোটা তরের গোটে কুপরিণাম হল হাইপারটেনশন, ব্লড প্রেসার এবং কার্ডিওভাস্কুলার কমপ্লেক্স ডিজিজ হচ্ছে বর্তমানে বহু পরিমাণে। তেমন মোটাপণকে রক্ষা করতু, খাইবা কমন্তু, ফিট রহন্তু, মোবাইল এভয়েড করুন। আজকাল তো সব যৌথ পরিবার না, সিঙ্গল পরিবার, জনে বাপা জনে মা, তাহলে সে পিলা কম করার পড়ব, তা মধ্যে আমাকে সময় কাটবা পড়ব, বাপা যেত আসুন যেতে থকি লে পিলা সহ টিকে অধ ঘন্টে খেলবার অছি, তা সহ গপ করার অছি, তাকে টিকে বাহারে বুলাইবার অছি, মা তার যেতে সময় পাচ্ছে পিলা সহ টিকে খেলবার অছি, তিনজন মিশিকি বসিবার অছি, পড়িশা ঘরে যে পিলা অছন্তি বাহারে যে পিলা মানে তার সহ খেলবাকে দিয়ন্তু, প্রতি কথারে পিলাকে রেস্ট্রিকশন করন্তুনি, কারণ যেতে আমি রেস্ট্রিকশন করিবা তার এক্সপ্রেশন টাকে আমি প্রকারান্তরে বন্ধ করে দেউছি কইলে চলে, তবে তাকে পড়ু সে বাড়ি পড়ু ধুড়ি পড়ু খন্ডে খাওড়া হোক, কিন্তু তার এক্সপ্রেশন টাকে বন্ধ করন্তুনি, যদি সেইটা হয়ে খন্ডিয়া হলে তাপাই ট্রিটমেন্ট অছি, পড়িগলে তাপাই ট্রিটমেন্ট অছি, থন্ডা হয়েগলে তাপাই ট্রিটমেন্ট অছি, কিন্তু তা দ্বারা যদি রেস্ট্রিকশন হয়ে গেল, বৌদ্ধিক বিকাশ এবং মানসিক বিকাশ টি ঠিক ভাবে হয়ে নপার, তাপরে ট্রিটমেন্ট আজ্ঞা বহু ডিফিকল্ট, তেমন এই কন্টেক্সট রে মুঁ কহিলি যেটা ট্রিটমেন্ট হয়ে পড়ব তাকে ধ্যান দিও। এবং আর গোটে কথা, পিলামানকর খাইবাকে নিয়ে যে রয়েছে, পিলা ন খাইলে পতলা হলে কেবে না কেবে সে ওয়েট গেন করে যাব, সেতির কিছু রেস্ট্রিকশন নাই, কিন্তু যদি তার ব্রেন রিলেটেড প্রবলেম হলা, ব্রেন যদি ডেভেলপমেন্ট ঠিক না হলা, আজ্ঞা তাকে আর কোনো উপায় করা যাই পারিব না। তেমন এডুকেটেড প্যারেন্টস মানক আমি এনকাউন্টার করুছে, সেমানকে মু কহিবি যে আপন মানে পিলাকে বড়াইবা পাই যে প্রসেস অছি, এত সময় আমি হোয়াটসঅ্যাপ রে চ্যাটিং করুছে, ফেসবুক রে দেখুছে, বিভিন্ন মোবাইল দেখুছে, তো আপন অর্ধ ঘন্টা টাইম নিজ পিলাকে কিন্তু বড়াইবাকে পড়ে, তাকে দেখুন টিকে পড়ন্তু, আই থিঙ্ক সমস্ত সেটা জানি পারিবে, পিলার খাইবা পাই কোন প্রসেস অছি, মা মানে টিকে দেখন্তু পড়ন্তু, সেই রিলেটেড জিনিস টিকে জ্ঞান আহরণ করন্তু, কারণ জীবন রে এই প্রকার সুযোগ আমাকে আসবেনি, মাত্র গোটে পিলা কিংবা দুইটা পিলাকে বড়াইবার অছি, সে পিলাকে বড়াইবা পাই যে প্রসেস তাকে আমাকে কিছুটা শিখিবাকে পড়িব, তার যে যে জিনিস গুলা পিলা বড়াইবা পাই দরকার অছি, প্যারেন্টস সব গুলা কাম রোল মডেল করিয়া পড়ে, যে যে বাবা গপ করিয়া পড়িব, আই মা হেকি গপ করিয়া পড়িব, পিলাকে গেল করিয়া পড়িব, বাপা হেকি শাসন করিয়াকে পড়িব, অন্য ঘরকে ছাড়িয়া পড়ে, ছোট পিলা তার সাথে খেলিবাকে পড়িব, অল দি রোল মডেলস অফ দি ফ্যামিলি পিলা পাই যাহা দরকার অছি, যে প্যারেন্টস সেটা সব প্লে করিবা দরকার অছি, তার সাথে খেলিবা দরকার অছি, এবং কোন কলে পিলা যেমতি ডেভিয়েটেড ফ্রম দি ইলেকট্রোনিক্স গেজেট রু আসিকি মোর সুবিধা পাই তাকে ছাড়ি দেকি, মু মো ল্যাপটপ নিয়ে পেলে পিলা গোটে ল্যাপটপ দেলি, সেইথিরে আমাকে নিজকে বাহার করিবাকে পড়িব, তাহলে যেইথিরে আমি রক্ষা পাই পারিব।

ভাব্রাং কটাক্ষেই ধরি কুল ভয় দাং মৌলি মর্দেন দূরে শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশখমপি করেই রুদ্বহ।

বন্ধন রে তোর বন্ধুছি পয়র বন্ধন খোল জননী সে মোহর বন্ধন খোল জননী অন্ধকার নাসি আলোক প্রকাশী পথ।

0: ভজনে কীর্তনে ও রচনা কালে নাম যে স্মরে তোহর সত শান্তি দয়া ক্ষমা তার হৃদে সত শান্তি দয়া
1: ক্ষমা তার হৃদে
0: সদা কর ই

0: আচ্ছা সাঙ্গ,
1: আজ
0: মাননীয় শ্রোতা বন্ধু ও মাননীয় মা ভৌণী মানুষ ঘোড়া নাচ গীতরে শুনাইবা হরি অর্জুন
1: চৌতিশা।
0: ইয়ার লেখক স্বর্গত মহাপুরুষ শ্রী শ্রী অচ্যুতানন্দ দাস।
1: আচ্ছা
0: আরম্ভ হচ্ছি
1: কেউঠু
0: কঠারু। এ কর জোড়ি কহে পার্থ শ্রীকৃষ্ণ ছামুর সে।

0: বিতরণ কার্যালয়ে লিখিত ভাবে জানান্তু।
1: পূজা পেন্ডাল, যাত্রা স্থলী, হোটেল, দোকান বাজার অধিক জনসমাগম স্থানরে বৈদ্যুতিক উপকরণর সুরক্ষা যাঞ্চ পাই স্থানীয় বিদ্যুৎ নিরীক্ষকঙ্কু লিখিত ভাবে অবগত করান্তু। শক্তি বিভাগ ওড়িশা সরকারঙ্ক দ্বারা জনহিতরে জারি।
0: পবিত্র রথযাত্রা অবসরে বিদ্যুৎ সুরক্ষা নিয়মাবলী অবলম্বন করন্তু এবং সুরক্ষিত রহন্তু।
1: ওড়িশার বিভিন্ন স্থানরে অনুষ্ঠিত হেউথিবা পবিত্র রথযাত্রার আয়োজক মানুষ বিদ্যুৎ সুরক্ষা নিয়মাবলী পালন করিবাকু অনুরোধ করা যাউছি।
0: রথকু নির্ধারিত মার্গরে সুরক্ষিত ভাবরে নেবা পাই স্থানীয় বিদ্যুৎ বিতরণ কার্যালয়ে লিখিত ভাবে জানান্তু।
1: পূজা পেন্ডাল, যাত্রা স্থলী, হোটেল, দোকান বাজার অধিক জনসমাগম স্থানরে বৈদ্যুতিক উপকরণর সুরক্ষা যাঞ্চ পাই স্থানীয় বিদ্যুৎ নিরীক্ষকঙ্কু লিখিত ভাবে অবগত করান্তু। শক্তি বিভাগ ওড়িশা সরকারঙ্ক দ্বারা জনহিতরে জারি।
0: পবিত্র রথযাত্রা অবসরে বিদ্যুৎ সুরক্ষা নিয়মাবলী অবলম্বন করন্তু এবং সুরক্ষিত রহন্তু।
1: ওড়িশার বিভিন্ন স্থানরে অনুষ্ঠিত হেউথিবা পবিত্র রথযাত্রার আয়োজক মানুষ বিদ্যুৎ সুরক্ষা নিয়মাবলী পালন করিবাকু অনুরোধ করা যাউছি।
0: রথকু নির্ধারিত মার্গরে সুরক্ষিত ভাবরে নেবা পাই স্থানীয় বিদ্যুৎ বিতরণ কার্যালয়ে লিখিত ভাবে জানান্তু।
1: পূজা পেন্ডাল, যাত্রা স্থলী, হোটেল, দোকান বাজার অধিক জনসমাগম স্থানরে বৈদ্যুতিক উপকরণর সুরক্ষা যাঞ্চ পাই স্থানীয় বিদ্যুৎ নিরীক্ষকঙ্কু লিখিত ভাবে অবগত করান্তু। শক্তি বিভাগ ওড়িশা সরকারঙ্ক দ্বারা জনহিতরে জারি।
0: পবিত্র রথযাত্রা অবসরে বিদ্যুৎ সুরক্ষা নিয়মাবলী অবলম্বন করন্তু এবং সুরক্ষিত রহন্তু।
1: ওড়িশার বিভিন্ন স্থানরে অনুষ্ঠিত হেউথিবা পবিত্র রথযাত্রার আয়োজক মানুষ বিদ্যুৎ সুরক্ষা নিয়মাবলী পালন করিবাকু অনুরোধ করা যাউছি।
0: রথকু নির্ধারিত মার্গরে সুরক্ষিত ভাবরে নেবা পাই স্থানীয় বিদ্যুৎ বিতরণ কার্যালয়ে লিখিত ভাবে জানান্তু।
1: পূজা পেন্ডাল, যাত্রা স্থলী, হোটেল, দোকান বাজার অধিক জনসমাগম স্থানরে বৈদ্যুতিক উপকরণর সুরক্ষা যাঞ্চ পাই স্থানীয় বিদ্যুৎ নিরীক্ষকঙ্কু লিখিত ভাবে অবগত করান্তু। শক্তি বিভাগ ওড়িশা সরকারঙ্ক দ্বারা জনহিতরে জারি।
0: পবিত্র রথযাত্রা অবসরে বিদ্যুৎ সুরক্ষা নিয়মাবলী অবলম্বন করন্তু এবং সুরক্ষিত রহন্তু।
1: ওড়িশার বিভিন্ন স্থানরে অনুষ্ঠিত হেউথিবা পবিত্র রথযাত্রার আয়োজক মানুষ বিদ্যুৎ সুরক্ষা নিয়মাবলী পালন করিবাকু অনুরোধ করা যাউছি।
0: রথকু নির্ধারিত মার্গরে সুরক্ষিত ভাবরে নেবা পাই স্থানীয় বিদ্যুৎ বিতরণ কার্যালয়ে লিখিত ভাবে জানান্তু।
1: পূজা পেন্ডাল, যাত্রা স্থলী, হোটেল, দোকান বাজার অধিক জনসমাগম স্থানরে বৈদ্যুতিক উপকরণর সুরক্ষা যাঞ্চ পাই স্থানীয় বিদ্যুৎ নিরীক্ষকঙ্কু লিখিত ভাবে অবগত করান্তু। শক্তি বিভাগ ওড়িশা সরকারঙ্ক দ্বারা জনহিতরে জারি।